0: দেখবা তো জব এম্পোতে কইলা সাথে ঢের ল্যাম্পা খোয়া তব বাথরুমে আই আভিওমে আই তো হবলি সেবি হই পলিউশন হই জব হিয়ে জব ফৌজ হই তো হাই সব পলিউশন বহু কমতি হয়ে যায় আর দেখবা তো হামনি দেখবা তো ঢের কই কানকে তো ভ্যালু ওকর গির গলবাতে তো সব কই আপন আপন খেতেই বাড়ি ছোড় দেবে লানসা আবদে নে কর দেবে লানসা তো হইও পর এগো কাম করব স্যার কেসে হামনি সকব সে এগো পলিসি ডিভাইস করে যে হামনি আবন্ডন ল্যান্ড সকব সে সেভি করে আর হামনি সকব সে আপন ফজিকশো আগে কিলছে উগমতে করে আর হামনি যে ফুড ওয়েস্ট হয় ভলেন্টারি আগ্রিমেন্ট দেখবা তো লুতেল মে এগো এক্সাম দেবো থাই লুতেল মে ঢের কই যাব জব রহলাতে খানা তব ওকে চাহলাতে বোলতে আমা দে দে গরিব ওকে এগো এনজিও কে আতাসে করকে ও লোক যাকে বন্ড ডেভেলপমেন্ট সাথে হাই সব অ্যাকশন বাতে বাতে হাই অ্যাকশন প্ল্যান ওয়ামে
1: তে 2033 তলে কোন কোন টার্গেটস আপকে হিসাব মতলব সে পুরা হই সকি
0: হ্যাঁ 2033 মে কোতে ফুড দেখবা হামনি কে চাহলা জানে কে কি আমি ঢের ওয়েস্ট ফোজিয়া কইলা স্যার ওয়েস্ট ফোজিয়া কইলা স্যার ফুড মে তো দেখবা তো খালি খানা ওই ফুড ওয়েস্ট নে হ্যাঁ ফুড ওয়েস্ট ও যেন হ বইলা স্যার 50% চালা রিডিউয়া কর দে কি আর কোতে ঘরে যাব দেখবা তো ঢের কাইতে ওয়েস্ট দেখবা তো তোর পেপসি যাব আওয়েলা কি কোন যা ফিজি ড্রিঙ্কস রহলাতে তো বুতে প্লাস্টিক মে রহলাতে হব সব প্লাস্টিক মে রহলান সব চিজ রহলা তো কোন চিজ চাহলা করে কি হামনিকে যেন ওয়েস্ট হয় যেন সকব সে রিসিক্লে করে ও 50% লে আন দে হবসা ওকর গ্লাস বোতল বা ওকর বুতে প্লাস্টিক বা ওকর সব চিজ বা কম্পোস্টিং ও তো ওকে চাহলা রিজুয়া করে কি আউরি কোন চি বাতে হামনিকে চাহলাতে কম্পোস্টিং ও বগল যাইকে হবো বাতে তো অসম যেন চি বলে থাকে স্যার হামনিকে যেন ওয়েস্ট যেন ফৌজিয়া করব স্যার কুড়া কর কর যেন ফৌজিয়া করব স্যার সেন জিস পুসাঁ পর চাহলা হামনিকে রেজুয়া করে কে প্যান থন থালে
2: আমি দুগো চিজ হাম বলেলা কিন্তু এক আধগো প্রশ্ন আওয়েলা কবি কবার কেসে জব হাম নিয়ে জব লাসি লাগে কিছু ভ্যাভেন্সিস কানি যা না কোনো বি এগো রাপো জব নিকলা কেসে সার্কুলার ইকোনমি পর নিকলাল ইয়া ফের বি ফুড সিকিউরিটি প্রোগ্রাম পর জব নিকলি তা কই কবি কবার হোলা কি আপন সোচে বিচার সে ঠিক সে বলে তোমার সব বজন সাজে তা কাই ওর গো রাপো নিকলা তা কোন ওকার ওকার নেসেসিটি বা কাম করে এসে এসে বলে জান সব লেকিন এগো চিজ চালা সমঝে কি তাতে জব হর মন্ত্রালয় হুয়া বা মন্ত্রালয় হামনি লাগে বা ডিপার্টমেন্ট কানি কিতনা বা তা এসে জব দেখব তা হাই হামনি কে সব কে চাহেলা গানলা এগো কমন গোল এগো কমন ভিজন রহে কে কি কাহা পর যাতে হ্যাঁ এক হি লক্ষ্য মে চলা চলে কে তা আজ এই সব রাপো নেই রহি তা হাই সব যেন হামনি কে মন্ত্রালয় বা হামনি যেন ডিপার্টমেন্ট বা কেসে সাথ কাম করে কেসে যেন সব কি কর রেসপন্সিবিলিটি কাহা পড়ি বা কাহা চালা যাই কে তা হাই এগো একার এগো আবশ্যকতা
1: নাই নাই নাই সকলা করে ওকে চাই পাওতা হে করে কে হাই
2: আর আর আর ফির গন্না জব গো গাপো নিকলতে গো কমিটমেন্ট রাইলা না আপনি কে আপ বান দিলে হো তে গো কমিটমেন্ট বা পরি পরি সাথ সাথ চল কে ই দিশা মে চলে কে তা ই ই কর কর গো মহত্বপূর্ণ কাহে মহত্ব কাহে চাইলা এই সব গাপো রে কে আর দুসার চিজ এগো চিজ বলতি কি হামনিকে গান এগো এগো এগো তন কচরাকে কচরাকে নজরিয়া সে দেখিলা স লেকিন কচরা দেখব তো কচরা ভি সকব যা ওকে ট্রান্সফর্মে যে জানলা করে ওকে গো এসে গো রূপ মে আনব তো কচরা নেই ও আপ তোর ইকোনমি মে ঢুকল এগো এগো এগো কুমজিতে হোগল জন জন আদমি লোক সকি প্রয়োগ করে আবি কেসে বেঞ্জি কান কে গন্না পর বাত করতে ল তা এসে দেখবা কেসে এমনি কে প্লাস্টিক বা হামকে ইয়াদ বা আমি খালা 2010-2012 উনি বলাম ইউরোপ মে রানি তা হোটেল মে হুয়া পর তা হুয়া পরি জন শ্যাম্পুকে যেন বটল রাখাল রহল তো বটল ই করল প্লাস্টিক মেড ফ্রম শুগার কেন
1: ও
2: দেখা কোন সময় মে তা ইয়ো পারি হামনি কে এসব পৈতাও সে বা কেসে জব ওতনা গন্না কে ফসল হলা জব হামনি কে কেলা কে জব জব ফসল কেলা যায় তো জব পাতা বগেরা সে সকল যায় সবজি বানায় তো দেখলা কেসে কচরা ওয়েস্ট লেকে ভালো যে ও কমে জিতে হবে
1: तो मोरिस के सिचुएशन में